भैया कानों में एक दिल की बात सुनावानी है। ये रसम फॉम बादशाह और यही तक आप ब्रेक सुना है। इस उजाला रेडियो हियर सो गेसेलिग ऑफ देसे हीरलिके डाग सोअस वंदाग। वी गेनीटन फॉन द हीरलिके गाना, वी गेनीटन फॉन द हीरलिके सॉन्ग्स। Ja, liedjes en nummers die een glimlach veroorzaken op jouw gezicht. Ja, een lach is een simpele manier om er mooier uit te zien. Ja, je wordt met de lach leuker, zeg ik altijd. En Ujala Radio, die zorgt voor die lach. Ja toch? En samen zijn we lekker vrolijk en staan we positief in het leven. Ja, Ujala Radio, hij is zo nog wel mijn amie Jeram. Orjaam, wat je ook aan het doen bent. Maak er een mooie dag van.